নমাই থিম ভারি সিং খঞ্জল বিজয়ন্ত কুমার শর্মা সৈরিং মতমিসে তাবিরে আকাশবাণী ইম্ফাল হজিক আয়ুক পুং তরে তারে সন্দোকচারি খঞ্জল নাচো।

0: हेलो हेलो,
1: हेलो हेलो
0: गुड आफ्टरनून मिंगले फ्रॉम आईबीओ।
1: हेलो हेलो
0: हेलो ताबिरी को
1: हेलो
0: मिंगले फ्रॉम आईबीओ ताजरी। मिंगले फ्रॉम आईबीओ। हेलो বিজেন্তি বিজেন্তি কারি নয় পাখিব্র তরিব আঙ্গ তাবিদ্র কেন তৌবিব কারক সুবো ফসি হানিব হাইত্রে হাইবসেন হাইগনি তাম তাম ওখল ফাদবির ইচমচম ইমানবী খব মেমগো সারি হয় খানবির ফাতর হাইবো হাইরাদবনি ফনামগসুবদ ফি ফি হোন জমন ফে হাই হাই তো আনব কলার থেজবসাই কে কে মফম থাম্বি হাই ইসাই খানবগুলি খচিত চারই মরমদি ইসাই খানবগুলো তোমান তোমান থাম মাম খামজন ফোন প্রোগ্রামস থামজি পোস্ট কার্ড থাকে নত্রগ এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেজ থাকে খানবগ খুদাবসম পিজবনি নম্বর নোট তোসনবির থাজনবির সৈসন লোখলকি হাইবজ থামজে বিজেন্তি আইগি রেডিও সন্দোকচার প্রোগ্রামসিম খাই নাইন তাব সোম খাই পামবস কম কম কম কমবিগিব থাইব কলার হাই আইবসে পেনজবাইজবস ফজে হাইজে হকসেলগে মি লব প্রোগ্রামসিং তাব ইসাদ কী কী কানবগাদি ফি খবি খব কেব খোট মাম হকসেলগে প্রোগ্রামসে তাব লোসিন খজিকতংদি ওইবিব্র হই হই বিজেন্তিগ থাকি সানজব আইগুলো ফবনে হাইজে থরম সরু যাবিরু আসে খুদ তামজে মতন কোমিনব

0: থরমলান তুকতুনা তাহানজারিবা আসি আকাশবাণী ইম্ফালগি সঙ্গাই চ্যানেল দিগিনি চ্যানেল আসিদা হজিক তাবিরাসি খুঙ্গংদা নোংমা থরম আসিদা তিংগ্রি খুঙ্গংগি মাপাও আনিসুব অরুইব সরুপ থরমলান তুকপিরিবাসিং যুমনা মেমা লৈতংবম রঞ্জনা এমএম সানায়াই আমাদি ইরেংবম অজিত কুমার মৈতৈ থরম পুথোকপি নোংথোমবম রোমা
1: হজিক লানথক সেরি খুঙ্গং নোংমা কুলহুমদই সুব তাঙ্কাকি তিংগ্রি খুঙ্গং মাপাও আরইব সরুক থরম পুথোকপি নোংথোমবম রোমা পুথোকপদ তেংবাংবসিং ইয়ুমনাম মেমা লৈতংবম রঞ্জনা এম এম সানায়াই আমাদি ইরেংবম অজিত কুমার মৈতৈ
2: সানা খোটনাবনা মণিপুরবু মালেমগি মিয়ামদা মসক তাকলিবা মণিপুরগি ইনখলকলিবা সানারুই কয়া ভারতকি আতোপা ক্লাব স্টেটসিংদা সানাদুনা মণিপুরগি মিংচট পুরকপয়াবা সানারুই কয়া গসিদি নোংমা নোংমাগি মায়িং তারকলি খুঙ্গং আসিগি সানাবুং মতমগা চুনানা সেমগটপা আমাদি মতমগি মতিক চাবা ট্রেনিং কয়া পিদুনা সানারুই সিংবু ইয়োখটপগি তঙাই ফদবা লাইরি চৌখত থরম কয়াগি মতাংদা খুঙ্গং আসিদা লৈঙাকি মাইকৈদগি কারি কারি তৌহনিংলি হাইবগি মতাংদা তিংগ্রি ইয়ুথ ডেভেলপমেন্ট কমিটি আমাদি কৌব্রু সেবা কমিটিগি সেক্রেটারি তিংগ্রি মখা লৈকাইদগি পুখ্রমবম মোমন সিং
3: আই হুজুর জি তিংগ্রি গি ডেভেলপমেন্ট কমিটি গি আমাদি কৌব্রু সেবা কমিটি গি জেনারেল সেক্রেটারি বলিজাবনি
4: কারি কারি চৌখত থরম সিং পাইখেপি মসি মতাং খেতং থামবি
3: আখই গি তিংগ্রি খুঙ্গং চি ইয়ামনা পিকপা পোটার মসিং খোয়াইদি ইয়ামদবা কেন্দ্র মখকনি আখই তিংগ্রি সে আদুনা আখই ডেভেলপমেন্ট হই গি সেনথোক লামবি আমত লৈতাবনা মার মোরাগা লাই ইয়বা আখই লউ সিং খরা লাইবদুদগি আদে কারকপ ইনকাম খরা দুনা হুজুজি লাইকাই গি লাইরিবা আখই গি লামবি থোংগুমবা আদে উকু ইয়াদবুমবা খরা খক ছেমবা নাতনা হুজুজি কিদি আখই সরকার গি মাইকাই গি কিছু থজপ আমত ফাংদনা লাইরি চাকা থরা কি মতাংদা আখই গি টিংগি দদি কেয়া ইয়ুদনা লাইরি হাইতারে
4: ইনকলগলি বান হারুল সিং ছাত্র সিং সিগিদমকতদি আখন্নানা চৌ চৌবা মখলগি এক্সাম কেয়া আমা লাইরি পাস তোবা গামদনাবা ডেভেলপমেন্ট কমিটি গি মাইকাই দিগি কারি কারি থবক থরম সিং পাইখেত পিরি
3: কমিটি আফা টুশন সেন্টার টেন টুয়েলভ হাইতারেকো সুমদ কিতং টপার ওরকম পার্সেন্ট খাওয়া পাস তো আগামী আখনাম ইনক্রেস তো হোনেবি হুজফি তারপদ হেন আফা আগাম সাপোর্ট তোমনি সুমায়
4: খুঙ্গংসিগি নাহারুলসিং কারি মসানাদা হেনা সানাই আদুগা সানাবুংসি খুঙ্গংসিদা মতিক চাবা আফাবা মখলগি সানাবুং লাইব্রা কমাই তো
3: সানাবুংসি হইগি লাম্পাক নাংদো উরিবো হুজু উরিবা নাইনে সাইডমেন গুমা সানাবা যাবা ফুটবল গ্রাউন্ড সিনাতনা আতোপামতে লাইতে আদুগা সানাবা গিসিদাদি ইসামাককি ইচা টুইনস নি কিংসান জ্যাকসন বক্সার ইন্টারন্যাশনাল প্লেয়ার নি আদুগা হুজুজনা এন আইস লোরগা শিলংদা কোসোইন মকোই অনিমক লাই আতুগা আতোপা ফুটবলার হাইতারে হুজু হুজু থাবকতা চাঙ্গিবা ফুটবল সানারামগা নিপান মাপলামসু কই ফুটবলদেকি চাঙ্গিবা লাই
4: খুঙ্গং সিদা নুমিদাঙ্গে মতমদা ফ্লাট লাইট কুম্ব থালগা মসিদা নাকন্দা গ্যালারি গুম সেমকান্দা মিয়ামদে হেনে খুদং চানানবা মখলগি সেমগো সাগনিংবগি আপামদি লাইবিদাবরা আদুগা লাইঙাকি মাইকেদেকি খুঙ্গং সিদা কারি কারি তোহনিংব লাই মসি মতাং কেতং থামবিও
3: ডেভেলপমেন্ট গি মতাং সিমদি আসুগি মতি ইয়ামা তোহনিং হাইতারে আদুবু আখয়না হাইজরুবা চচরুবদা ওই মারি লেনবা ডিপার্টমেন্ট কোন হাইরুব মতমদা আখয়গি ডিলে তোবি ভাই তারে তাওনি তাওনি হাইরগা আখয়গি ফুটবলগি আখয়গি ফক লাইটোরসু থালগা আখয় নুদাংদা কাউনবগি কই পামি গ্যালারি সাবা ওজি ক্লাব আমো ভুলাইতে ক্লাব সিলেরামি আখয়গি কাসা ক্লাব বৈদন নুছিনা পাইথোতন লয়রেব কো নারাং নাহানদাজু দুম সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট চাতন কোদন সমান আমতন সানব হনবনি আদুবু হুজি ফাউদদি আদুগি সাবগি আবগি মামি আমত লাইতে হাইতারে
4: ডেভেলপমেন্ট কমিটিগি সেক্রেটারি এমন তুমি কারি কারি থাক থরম পাইখেপিমগে আপাম্বদ খিতং থামবি
3: আখয়ে সোথরব তিংগ্রি খুঙ্গংসিগি খিতং ফগদবা আখয়খতনব পানদমদ হাইজনিবদি আখয় হুজু হুজি কেন্দ্রগি মাপি মাপা হাইতারেকো ডিপার্টমেন্ট খুসামনারগা আখয়গি সোথরব তিংগ্রি খুঙ্গং আসি খিতং মিয়েং চাহানিংগি হানা থামজাকি
5: খুনাই আমাগি তুমি ইয়ুমবি ওইরকদৌরিবা নৌরিবা আঙ্গাং নওয়াসিংগি হকসেলগি আমাদি মহৈগি লমদা আহানব তাকপি তামবিবগি খোয়াইদগি চাওব থৌদাংদি লমদম আদুগি অঙ্গনওয়াদি ওয়াকারসিংনা ওইরি পিকলিবা আঙ্গাংসিংদগি হৌরগা ইনখলকলিবা নুপিমচা নুপামচাসিংবু মতম মতমগি ওইবা হকসেলগি পাওতাক কয়াসু লেপতনা পিবিদুনা ꯑꯐꯕ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯑꯣꯏꯍꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯑꯆꯧꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯤ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯗ ꯑꯪꯒꯟꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔ ꯑꯣꯏꯅ ꯊꯧ ꯄꯨꯔꯤꯕꯤ ꯍꯋꯥꯏꯕꯝ ꯁꯨꯃꯇꯤꯅ ꯊꯝꯕꯤꯔꯛꯄ ꯋꯥꯐꯝꯁꯤꯡ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ
6: ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯑꯋꯥꯡꯀꯥꯏꯖꯒꯤ ꯑꯪꯒꯟꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔ ꯑꯣꯏꯅ ꯄꯨꯖꯔꯤ
7: ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯈꯨꯡꯒꯪꯁꯦ ꯁꯤꯗꯗꯤ ꯑꯪꯒꯟꯋꯥꯗꯤ ꯁꯦꯟꯇꯔ ꯀꯌꯥꯃꯨꯛ ꯂꯩꯒꯦ
6: ꯑꯩꯈꯣꯏ ꯑꯍꯨꯝꯃꯨꯛ ꯂꯩꯖꯩ
7: ꯏꯆꯦꯒꯤ ꯀꯣꯜꯂꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯣꯄꯨꯂꯦꯁꯟꯁꯤꯅ ꯀꯌꯥꯅꯣ ꯁꯦꯟꯇꯔꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯕꯤꯅꯤꯐꯤꯁꯔꯤꯗꯤ ꯃꯁꯤꯡ ꯀꯌꯥꯃꯨꯛ ꯂꯩ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯒꯦ
6: ꯑꯩꯅ ꯀꯣꯜꯂꯤꯕ ꯄꯣꯄꯨꯂꯦꯁꯟꯁꯤꯅ 100+ ꯑꯣꯏꯕ ꯃꯦꯟ ꯄꯦꯃꯦꯟ ꯈꯥꯏꯗꯣꯛꯑꯒ
7: ꯕꯤꯅꯤꯐꯤꯁꯔꯤꯗꯤ ꯃꯁꯤꯡ ꯀꯌꯥꯃꯨꯛ ꯂꯩꯖꯦ
6: ꯑꯩꯁꯦ 20+ ꯂꯩꯖꯩ
7: ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔ ꯑꯣꯏꯅ ꯊꯕꯛ ꯇꯧꯕꯤꯔꯛꯄꯁꯤꯗꯤ ꯀꯌꯥꯃꯨꯛ ꯀꯨꯏꯕꯤꯔꯦ
6: ꯆꯍꯤ 10+ ꯁꯨꯔꯦ
7: ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯏꯆꯦ ꯍꯪꯖꯅꯤꯡꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯆꯦꯒꯤ ꯁꯦꯟꯇꯔꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯕꯤꯅꯤꯐꯤꯁꯔꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯦ ꯑꯗꯨꯃꯛ ꯀ꯭ꯂꯥꯁ ꯇꯧꯕ ꯃꯇꯝꯗ ꯃꯁꯤꯡ ꯁꯨꯅ ꯂꯥꯛꯄ ꯉꯝꯕ꯭ꯔꯥ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯤꯁꯦ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯒꯦ
6: ꯃꯁꯤꯡ ꯁꯨꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯏ ꯅꯣꯡꯃꯅ ꯍꯦꯛ ꯁꯨꯗꯕꯁꯨ ꯌꯥꯎꯏ ꯑꯗꯨꯝ ꯂꯥꯛꯄꯗꯤ ꯑꯗꯨꯝ ꯂꯥꯛꯑꯦ
7: ꯍꯣꯏ ꯄꯤꯖ ꯄꯤꯊꯛꯄꯒꯤ ꯃꯑꯣꯡ ꯃꯇꯧꯁꯤꯅ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯤ ꯑꯗꯨꯒ ꯇꯥꯛꯄꯤ ꯇꯝꯕꯤꯕꯅ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯕ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤ
6: ꯄꯤꯖ ꯄꯤꯊꯛꯄꯁꯤꯅ ꯈꯤꯁꯤ ꯄꯤꯖꯔꯒ ꯍꯧꯔꯒ ꯑꯗꯨꯒ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯣꯠꯁꯛꯀꯨꯝꯕ ꯎꯠꯂꯒ ꯇꯥꯛꯄ ꯑꯗꯩ ꯔꯥꯏꯝꯁ ꯈꯔ ꯇꯥꯛꯄꯤ ꯇꯝꯕꯤꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯁꯨ ꯂꯩꯅꯩ
7: ꯍꯣꯏ ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔꯁꯤꯡꯒꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗ ꯄꯤꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡ ꯂꯩꯔꯒꯗꯤ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
6: ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠ ꯀꯦꯟꯁꯦꯜ ꯄꯤꯔꯛꯄꯗꯣ ꯑꯗꯨꯝ ꯑꯁꯥꯒ ꯑꯗꯨꯝ ꯑꯋꯥꯠꯄ ꯂꯧꯅꯔꯒ ꯑꯗꯨꯝ ꯈꯨꯠꯁꯝꯅꯔꯦ ꯑꯗꯨꯝꯕꯗꯨꯅ
7: ꯑꯗꯨꯒ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯃꯥꯇ꯭ꯔꯨ ꯕꯟꯗꯅꯥ ꯌꯣꯖꯅꯥ PMMBY ꯑꯅ ꯑꯃ ꯇꯥꯖꯩꯕꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯤꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯗꯤ ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗ ꯐꯪꯕꯒꯦ ꯑꯗꯨꯒ ꯏꯆꯦꯅ ꯀꯣꯜꯂꯤꯕ ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯁꯦꯟꯇꯔꯁꯦ ꯖꯒꯥꯁꯤꯗ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯁꯤꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯐꯪꯈ꯭ꯔꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯁꯤꯅ ꯃꯁꯤꯡ ꯀꯌꯥꯃꯨꯛ ꯂꯩꯔꯕꯒꯦ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯒꯦ
6: ꯃꯤꯔꯣꯝꯕꯤꯁꯤꯡꯗ ꯐꯪꯈꯤꯕꯁꯦꯀꯣ ꯇꯔꯨꯛꯃꯨꯛꯇꯤ ꯂꯩꯈ꯭ꯔꯦ ꯍꯧꯖꯤꯛꯀꯤꯁꯤ ꯑꯗꯨꯝ ꯐꯪꯗꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯂꯩꯕꯗꯤ ꯂꯩꯔꯤꯕꯀꯣ
7: ꯏꯆꯦꯅ ꯊꯥꯖꯟꯈ꯭ꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯔꯤꯖꯦꯛꯀꯨꯝꯕ ꯆꯠꯂꯛꯄ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯗꯤ ꯌꯥꯎꯕ꯭ꯔ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯏ
6: ꯌꯥꯎꯏ ꯌꯥꯎꯏ ꯑꯗꯨꯗ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏ ꯏꯊꯛꯇ ꯂꯩꯕ ꯁꯨꯄꯔꯚꯥꯏꯖꯔ ꯁꯤꯗꯤꯄꯤꯑꯣ ꯃꯣꯏ ꯃꯊꯪ ꯃꯊꯪ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯃꯨꯛ ꯇꯥꯟꯅꯖꯔꯒ ꯑꯗꯨꯝ ꯐꯪꯕꯗꯤ ꯑꯗꯨꯝ ꯐꯪꯉꯛꯏ ꯇꯞꯅ
7: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯄꯤꯔꯛꯏꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯄ꯭ꯔꯖꯥꯁꯤꯡꯗ ꯐꯪꯍꯜꯂꯤ ꯍꯥꯏꯕ ꯋꯥꯐꯝꯁꯤꯡꯗ ꯊꯝꯕꯤꯔꯤꯁꯦꯀꯣ ꯏꯆꯦꯅ ꯑꯪꯒꯜꯋꯥꯗꯤ ꯋꯥꯀꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯀꯔꯤ ꯋꯥꯐꯝꯁꯤꯡ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯅꯤꯡꯕ ꯂꯩꯕ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
6: ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯒꯗꯤ ꯑꯣꯅꯔꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯈꯤꯇꯪꯗꯤ ꯃꯤꯠꯌꯦꯡꯗꯤ ꯆꯪꯍꯟꯅꯤꯡꯉꯤ ꯈꯤꯇꯪ ꯋꯥꯠꯄ꯭ꯔꯅ ꯈꯟꯕ
2: ꯇꯤꯟꯖꯪ ꯀꯥꯏꯖꯪꯗꯕ ꯂꯝꯗꯝ ꯑꯃ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯑꯣꯏꯍꯟꯕꯗ ꯂꯝꯗꯝ ꯑꯗꯨꯒꯤ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁꯤꯡꯅ ꯆꯥꯎꯔꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯤ ꯂꯝꯗꯝ ꯑꯃꯒꯤ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯑꯣꯏꯕ ꯑꯦꯋꯦꯔꯅꯦꯁ ꯀꯌꯥ ꯅꯣꯡꯖꯨ ꯅꯨꯡꯁꯥ ꯊꯤꯗꯅ ꯀꯥꯆꯤꯟ ꯀꯣꯌꯥ ꯊꯨꯡꯍꯟꯕꯗ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁꯤꯡꯅ ꯂꯧꯔꯤꯕ ꯊꯧꯗꯥꯡ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯁꯤꯡꯊꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯃꯅ ꯊꯦꯡꯅꯔꯤꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕ ꯑꯃꯗꯤ ꯃꯈꯣꯏꯅ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯁꯤꯒꯤꯗꯃꯛ ꯇꯧꯔꯤꯕ ꯊꯧꯗꯥꯡꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯋꯥꯐꯝ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯔꯤꯕꯤ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯃꯪꯁꯥ ꯇꯥꯕꯝ ꯃꯥꯟꯕꯤ
7: ꯏꯅꯦ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯏꯁꯥꯁꯦ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯣꯠꯅꯕꯤꯔꯤ
8: ꯑꯩꯁꯦ ꯑꯁꯥ ꯑꯣꯏꯅ ꯑꯋꯥꯡ ꯑꯣꯕꯒꯒꯤ ꯑꯌꯨꯁꯃꯥꯟ ꯑꯔꯣꯒ꯭ꯌ ꯃꯟꯗꯤꯔ ꯑꯅ ꯑꯣꯟꯈ꯭ꯔꯤꯀꯣ ꯑꯗꯨꯒꯤ ꯃꯈꯥꯗ ꯁꯦꯛꯃꯥꯏ ꯏꯁꯩꯁꯤꯒꯤ ꯃꯈꯥꯗ ꯑꯃꯨꯛ ꯇꯤꯡꯒꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯁꯥ ꯑꯣꯏꯅ ꯂꯩꯖꯕ
7: ꯍꯣꯏ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯣꯏꯅ ꯊꯕꯛ ꯇꯧꯕꯤꯔꯛꯄꯁꯦ ꯀꯌꯥꯝ ꯀꯨꯏꯕꯤꯔꯦ
8: 2008 ꯑꯗꯥꯏꯗꯒꯤ
7: ꯃꯇꯝ ꯁꯥꯡꯅ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯕꯤꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯊꯦꯡꯅꯕꯤꯔꯛꯄ ꯑꯋꯥ ꯅꯨꯡꯉꯥꯏ ꯈꯔꯗꯪ ꯄꯥꯎꯗꯝꯕꯤꯌꯨ
8: ꯑꯁꯥ ꯑꯣꯏꯅ ꯊꯕꯛ ꯇꯧꯔꯛꯄꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯨꯡꯒꯪ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯂꯩꯔꯦꯀꯣ ꯑꯗꯒꯤ ꯃꯤꯔꯣꯟꯕꯤ ꯊꯤꯗꯣꯛꯄ ꯂꯩꯔꯦꯀꯣ ꯃꯤꯔꯣꯟꯕꯤ ꯍꯦꯛ ꯂꯩꯔꯦ ꯈꯪꯉꯕꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯔꯦꯖꯤꯁꯇꯔ ꯇꯧꯁꯟꯕ ꯑꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯗ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯇꯕ ꯃꯣꯏꯅ ꯗꯥꯏ ꯑꯣꯏꯅ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯗ ꯆꯠꯂꯝꯗꯅꯅꯦ ꯔꯦꯖꯤꯁꯇꯔ ꯇꯧꯕ ꯃꯇꯝ ꯍꯦꯟꯗꯣꯛꯈꯤꯕ ꯐꯥꯔꯁ ꯇꯥꯏꯝ ꯔꯦꯖꯤꯁꯇꯔꯗ ꯇꯧꯍꯧꯒꯗꯕ ꯇꯧꯍꯧꯗꯕꯁꯨ ꯍꯦꯛ ꯌꯥꯎꯏ ꯑꯗꯨꯝꯕ ꯈꯔ ꯊꯦꯡꯅꯔꯦ ꯑꯗꯨꯒ ꯃꯣꯏꯅ ꯍꯥꯏꯔꯛꯇ꯭ꯔꯒꯁꯨ ꯑꯩꯅ ꯇꯥꯔꯛꯄꯗꯒꯤꯕ ꯑꯩꯅ ꯆꯠꯂꯛꯀꯗꯣ ꯅꯣꯏ ꯑꯩꯉꯣꯟꯗ ꯍꯥꯏꯔꯛꯇ꯭ꯔꯤꯗꯤꯅ ꯇꯧꯔꯒ ꯑꯩꯅ ꯈꯨꯗꯛꯇ ꯑꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯤ ꯆꯟꯁꯟꯗꯕ ꯌꯥꯗꯦꯅ ꯑꯩꯅ ꯆꯟꯕ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯁꯨ ꯑꯗꯨꯝ ꯂꯩꯔꯦ ꯑꯗꯒꯤ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟꯒꯤ ꯖꯥꯠꯁꯤꯃ ꯑꯩꯒꯤ ꯔꯦꯖꯤꯁꯇꯔꯁꯤꯗ ꯂꯣꯏꯅ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯔꯦꯖꯤꯁꯇꯔ ꯇꯧꯁꯜꯂꯒ ꯊꯝꯕꯅꯤꯅ ꯑꯩꯅ ꯁꯤ ꯃꯇꯝꯁꯦ ꯍꯤꯗꯥꯛ ꯀꯥꯞꯄ ꯁꯨꯔꯦꯀꯣ ꯅꯣꯏ ꯍꯤꯗꯥꯛ ꯀꯥꯞꯅꯕ ꯑꯩꯅ ꯄꯥꯎꯁꯦ ꯂꯣꯏꯅ ꯃꯤ ꯈꯨꯗꯤꯡ ꯄꯤꯕ ꯁꯤꯗꯅꯗꯤ ꯑꯩꯗꯤ ꯑꯥ ꯃꯃꯥꯡꯁꯤꯡꯗ ꯂꯩꯔꯤꯕ ꯅꯨꯄꯥꯛ ꯊꯥꯕꯤꯅ ꯂꯩꯌꯦ ꯑꯗꯨ ꯑꯗꯩ ꯆꯥꯟꯕꯤꯔꯣꯅꯁꯨ ꯁꯤꯗꯒꯤ ꯆꯤꯡ ꯂꯥꯜꯂꯒ ꯆꯠꯄ ꯂꯩꯌꯦꯕ ꯑꯗꯨꯗꯁꯨ ꯑꯩꯅ ꯑꯗꯨꯝ ꯑꯩꯉꯣꯟꯗ ꯐꯣꯟꯁꯦ ꯂꯥꯏꯟ ꯂꯧꯅꯔ ꯂꯧꯅꯔꯒ ꯃꯣꯏ ꯃꯇꯝ ꯆꯥ ꯆꯥꯅ ꯀꯥꯞꯊꯣꯛꯅꯕꯁꯨ ꯑꯩꯅ ꯑꯗꯨꯝ ꯍꯣꯠꯅꯩ
7: ꯑꯗꯣ ꯍꯥꯏꯔꯤꯕ ꯍꯧꯖꯤꯛ ꯂꯝ ꯈꯔ ꯄꯟꯕꯤꯔꯦꯗꯅꯩꯅꯦꯅ ꯐꯝ ꯖꯒꯥꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯂꯩꯇꯕ
8: ꯂꯩꯇꯦ ꯍꯣꯏ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤꯒꯤ ꯃꯈꯥꯗ ꯆꯠꯂꯦꯕ ꯃꯣꯏꯁꯦ
7: ꯇꯤꯡꯒ꯭ꯔꯤꯁꯤꯗ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁꯦ ꯑꯃꯈꯛꯇ ꯂꯩꯗꯣꯏꯔꯥ
8: ꯑꯃꯈꯛꯇ ꯂꯩꯗꯣꯏ 1000 ꯄꯣꯄꯨꯂꯦꯁꯟꯗ ꯑꯁꯥ ꯑꯃ ꯂꯩꯒꯗꯕ ꯑꯗꯣ ꯑꯩꯒꯤꯗꯤ ꯈꯨꯡꯒꯪ ꯑꯃ ꯑꯣꯏ ꯇꯥꯔꯒꯁꯨ 1000 ꯁꯨꯕ ꯉꯝꯗ꯭ꯔꯒꯁꯨ ꯌꯥꯝꯗ ꯌꯥꯝꯗꯕ ꯖꯒꯥ ꯈꯔ ꯀꯣꯟꯁꯤꯜꯂꯤꯗꯅ ꯑꯩꯅ ꯑꯩꯈꯣꯏ ꯄꯣꯂꯤꯑꯣ ꯄꯤꯊꯛꯄ ꯆꯠꯂꯝꯃꯤ ꯆꯥꯟꯕꯤꯔꯣꯛ ꯆꯠꯂꯤꯀꯣ ꯑꯗꯒꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯅꯨꯡꯕꯥꯛ ꯊꯥꯕꯤ ꯂꯣꯏ ꯆꯠꯂꯤꯃꯤꯀꯣ ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯂꯥꯏ ꯂꯧꯅꯔꯒ ꯁꯤ ꯅꯨꯃꯤꯠꯁꯤꯗ ꯄꯣꯂꯤꯑꯣ ꯄꯤꯊꯛꯀꯅꯤ ꯁꯤ ꯅꯨꯃꯤꯠꯁꯤꯗ MR ꯀꯥꯞꯀꯅꯤ ꯃꯥꯁ ꯑꯣꯏꯅ ꯁꯣꯍꯜ ꯑꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯗ ꯑꯗꯨꯝ ꯄꯤꯕ
9: ꯑꯉꯥꯡ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯇꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯦ ꯁꯤꯗꯗꯤ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯏ
8: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯧꯖꯤꯛ ꯑꯌꯨꯁꯃꯥꯟ ꯑꯔꯣꯒ ꯃꯟꯗꯤꯔ ꯑꯋꯥꯡ ꯑꯣꯕꯒꯥꯒꯤꯁꯦ ꯁꯤꯗ ꯂꯣꯏꯅ ꯇꯧꯏ ꯊꯥꯝꯗ ꯑꯅꯤꯔꯛ ꯇꯧꯏ ꯆꯤꯊꯥ ꯍꯨꯕ ꯂꯩꯕꯗꯨꯅ ꯃꯊꯪꯒꯤ ꯑꯅꯤꯔꯛ ꯂꯩꯕꯅꯤꯅ ꯑꯗꯨꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯑꯗꯨꯝ ꯂꯩ
9: ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯋꯥꯐꯝꯁꯤꯡꯗꯤ ꯍꯥꯏꯕꯤꯅꯤꯡꯉꯦ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
8: ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯒ ꯍꯥꯏꯔꯨꯔꯒꯗꯤ ꯒꯣꯕꯔꯃꯦꯟꯒꯤ ꯁꯥꯏꯠꯇꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯁꯥꯒꯤꯗꯃꯛꯇ ꯄꯤꯔꯤꯕꯁꯦ ꯃꯣꯏꯅꯗꯤ ꯁꯤꯅ ꯌꯥꯔꯦꯅ ꯈꯟꯕꯤꯕ꯭ꯔꯥꯗꯤ ꯈꯪꯗꯦꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯗꯤ ꯌꯥꯝ ꯄꯦꯟꯗ꯭ꯔꯦ ꯇꯧꯔꯤꯕ ꯊꯕꯛꯁꯤꯒ ꯃꯣꯏꯅ ꯄꯤꯕꯤꯔꯤꯁꯤꯒꯗꯤ ꯌꯥꯝ ꯆꯥꯟꯅꯗ꯭ꯔꯦ ꯁꯤꯗꯤ ꯑꯩ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯤ
9: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯃꯤꯔꯣꯟꯕꯤꯁꯤꯡ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯦꯂꯦꯇꯤꯞ ꯑꯣꯏꯕ ꯃꯤꯁꯤꯡ ꯑꯗꯨꯒ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯄꯤꯔꯛꯏꯕ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯑꯣꯏꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡꯁꯦ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯂꯩꯕꯒꯦ ꯑꯗꯨꯒ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡꯁꯦ ꯃꯤꯄꯨꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯅ ꯐꯪꯕ ꯉꯝꯕ꯭ꯔꯥ ꯑꯗꯨꯁꯨ ꯈꯪꯖꯒꯦ
8: ꯃꯤꯔꯣꯟꯕꯤꯒꯤ ꯍꯥꯏꯔꯒꯗꯤꯕꯀꯣ ꯖꯤ ꯑꯦꯁ ꯀꯦ ꯅ ꯂꯩꯌꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯗꯣ ꯑꯩꯈꯣꯏ ꯔꯤꯝꯁ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯖꯦꯅꯤꯝ ꯑꯅꯤꯁꯤꯗ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯖꯤ ꯑꯦꯁ ꯀꯦ ꯖꯦ ꯐꯪꯉꯦꯕ
9: ꯑꯉꯥꯡ ꯎꯅꯕꯒꯤꯁꯦ
8: ꯑꯉꯥꯡ ꯎꯅꯕꯒꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯇꯤ ꯇꯤ ꯐꯥꯔꯁ ꯗꯣꯁ ꯁꯦꯀꯦꯟ ꯗꯣꯁ ꯊꯥꯔꯗ ꯗꯣꯁ ꯂꯩꯕꯁꯦ ꯁꯤꯁꯤꯁꯨ ꯑꯗꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯃꯇꯝꯗ ꯑꯗꯨꯝ ꯌꯥꯎꯍꯜꯂꯦ ꯃꯣꯏꯅ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯗ ꯆꯠꯄꯗ ꯀꯥꯞꯄꯛꯑꯦꯀꯣ ꯀꯥꯞꯇꯕ ꯖꯥꯠꯇꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦ ꯅꯪ ꯀꯥꯞꯄꯕ ꯀꯥꯞꯇ꯭ꯔꯤꯕ꯭ꯔꯥꯅ ꯍꯪꯉꯒ ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯅꯤꯃꯤꯁꯦ ꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯗꯨ ꯀꯥꯞꯄꯁꯤꯀꯣꯅ ꯍꯥꯏꯔꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯀꯥꯞꯄꯤꯕ ꯏꯃ꯭ꯌꯨꯅꯥꯏꯖꯦꯁꯟꯒꯤ ꯖꯥꯠꯇꯗꯤ ꯑꯝꯇ ꯆꯤꯊꯍꯟꯗ꯭ꯔꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ
9: ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯉꯥꯡ ꯎꯅꯕ ꯃꯇꯝꯗ ꯐꯪꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯍꯥꯏꯕ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗꯗꯤ ꯂꯣꯏꯃꯛ ꯑꯗꯨꯃꯛ ꯐꯪꯕ ꯉꯝꯕ꯭ꯔꯥ
8: ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯍꯥꯏꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯔꯤꯕ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯈꯔꯁꯦ ꯁꯤꯗ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯂꯣꯏꯅ ꯄꯤꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦꯀꯣ ꯖꯤ ꯑꯦꯁ ꯋꯥꯏ ꯖꯤ ꯑꯦꯁ ꯀꯦ ꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯊꯥꯖꯟꯕꯤꯔꯒ ꯃꯣꯏ ꯑꯦꯀꯥꯎꯟꯗꯗꯤ ꯍꯥꯡꯉꯇꯥꯕ
9: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯔꯣꯟꯕꯤ ꯑꯃꯗꯤ ꯆꯥꯖꯦꯝꯕꯤꯁꯤꯡ ꯑꯗꯨꯒ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥꯁꯤꯡ ꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯦꯜꯁꯤꯌꯝ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯥꯏꯔꯟꯒꯤ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯥꯏꯃꯔꯤ ꯍꯦꯜꯊ ꯁꯦꯟꯇꯔ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯄ꯭ꯔꯥꯏꯃꯔꯤ ꯍꯦꯜꯊ ꯁꯕ ꯁꯦꯟꯇꯔꯁꯤꯡꯁꯤꯗꯒꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗ ꯌꯧꯍꯜꯂꯤꯗꯅ ꯁꯤꯒꯤ ꯌꯧꯍꯟꯕꯁꯤꯁꯨ ꯑꯗꯨꯃꯛ ꯐꯪꯕ꯭ꯔꯥ
8: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯗꯣꯂꯦꯁꯟ ꯃꯇꯝꯒꯤ 10 ꯇꯨ 19 ꯏꯌꯔꯁ ꯐꯥꯎ ꯃꯅꯨꯡꯗꯔꯤꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯦ ꯁꯤꯁꯤꯒꯤ ꯁꯦꯅꯤꯇꯔꯤ ꯄꯦꯠ ꯐꯥꯎꯗ ꯄꯤ
9: ꯍꯣꯏ
8: ꯀ꯭ꯌꯨꯑꯣꯄꯣꯁꯇ ꯑꯗꯒꯤ ꯑꯥꯏꯔꯟ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠ ꯃꯣꯏꯁꯦ ꯑꯗꯨꯝ ꯗꯔꯀꯥꯔ ꯑꯣꯏꯕ ꯃꯣꯏꯁꯦ ꯑꯗꯨꯝ ꯄꯤ ꯑꯗꯒꯤ ꯁꯤꯅ ꯅꯨꯄꯤ ꯃꯆꯥꯁꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯔꯦꯀꯣ ꯑꯗꯒꯤ ꯃꯧ ꯍꯦꯛ ꯃꯤꯔꯣꯜꯂꯦ ꯈꯪꯉꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯐꯝ ꯊꯣꯛꯄ ꯐꯣꯂꯤꯛ ꯑꯦꯁꯤꯗꯅ ꯊꯥꯌꯥꯟꯗ꯭ꯔꯤꯉꯩꯒꯤ ꯑꯗꯒꯤ ꯊꯥꯌꯥꯝꯕ ꯃꯇꯨꯡꯒꯤ ꯑꯥꯏꯔꯟ ꯐꯣꯂꯤꯛ ꯑꯦꯁꯤꯗ ꯀꯦꯜꯁꯤꯌꯝ ꯄꯣꯛꯇ꯭ꯔꯤꯉꯩ ꯃꯃꯥꯡ ꯄꯣꯛꯑꯕ ꯃꯇꯨꯡ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯣꯏꯅ ꯄꯤ ꯑꯗꯨꯒ ꯑꯍꯟ ꯑꯣꯏꯔꯛꯂꯕ ꯆꯍꯤ ꯌꯥꯝꯂꯛꯂꯕ ꯑꯗꯒꯤ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯏꯁꯇ꯭ꯔꯣꯛꯀꯨꯝꯕ ꯗꯥꯏꯕꯤꯇꯤꯁꯀꯨꯝꯕꯅ ꯅꯥꯔꯒ ꯂꯩꯕ ꯄꯥꯡꯒꯨꯗꯁꯨ ꯄꯦꯂꯤꯌꯦꯇꯤꯕ ꯀꯤꯌꯔꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤ ꯇꯤ ꯕꯤ ꯍꯤꯗꯥꯛꯁꯤꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯤꯖꯩ ꯃꯥ ꯐꯠꯇ꯭ꯔꯤꯐꯥꯎ ꯇꯥꯡꯀꯛ ꯇꯥꯡꯀꯛꯀꯤ ꯃꯥꯒꯤ ꯑꯍꯥꯟꯕ ꯄꯤꯕꯒꯤ ꯑꯗꯒꯤ ꯑꯅꯤꯁꯨꯕ ꯄꯤꯕꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯑꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯅꯥꯕ ꯐꯠꯇ꯭ꯔꯤꯐꯥꯎ ꯁꯨꯅꯕ ꯇꯦꯕ꯭ꯂꯦꯠꯁꯤꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯩꯁꯥ ꯇꯤꯡꯗꯕꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐ꯭ꯔꯤꯗ ꯄꯤ
1: ꯂꯝꯗꯝ ꯑꯃ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯆꯥꯎꯈꯠꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯇꯝꯗ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯒꯤ ꯊꯧꯗꯥꯡ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯆꯥꯎꯏ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯕꯨ ꯃꯍꯩ ꯃꯁꯤꯡ ꯍꯩꯍꯟꯕꯈꯛ ꯅꯠꯇꯅ ꯁꯦꯟꯃꯤꯠꯂꯣꯟꯗꯁꯨ ꯃꯤꯄꯥꯜ ꯇꯥꯡꯗꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯃꯊꯧ ꯇꯥꯏ ꯁꯣꯊꯅ ꯂꯩꯔꯤꯕ ꯈꯨꯡꯒꯪ ꯀꯌꯥꯗ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞꯁꯤꯡ ꯂꯤꯡꯈꯠꯇꯨꯅ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯗ ꯍꯤꯔꯝ ꯀꯌꯥꯗ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯀꯌꯥ ꯃꯔꯨꯝ ꯄꯤꯗꯨꯅ ꯑꯍꯦꯟꯕ ꯂꯧꯁꯤꯡ ꯄꯤꯅꯅꯕꯁꯨ ꯍꯣꯠꯅꯔꯤ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯅ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯗ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕ ꯀꯥꯟꯅꯕ ꯄꯤꯔꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁ꯭ꯇꯦꯠ ꯔꯨꯔꯦꯜ ꯂꯥꯏꯕꯂꯤꯍꯨꯗ ꯃꯤꯁꯟꯒꯤ ꯃꯈꯥꯗ ꯂꯩꯕ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞ ꯃꯦꯝꯕꯔ ꯃꯩꯍꯧꯕꯝ ꯁꯅꯥꯇꯣꯝꯕꯤ ꯑꯃꯁꯨꯡ ꯑꯣꯀ꯭ꯔꯝ ꯕꯤꯖꯦꯟꯇꯤ ꯑꯃꯗꯤ ꯅꯕꯥꯠꯀꯤ ꯃꯈꯥꯗ ꯂꯩꯕ ꯁꯦꯜꯐ ꯍꯦꯜꯞ ꯒ꯭ꯔꯨꯞ ꯃꯦꯝꯕꯔ ꯊꯧꯗꯥꯝ ꯁꯨꯃꯇꯤ
10: ꯑꯩꯒꯤ ꯃꯤꯡ ꯃꯩꯍꯧꯕꯝ ꯁꯅꯥꯇꯣꯝꯕꯤ ꯂꯩꯐꯝꯅ ꯇꯤꯡꯒ꯭ꯔꯤ ꯃꯦꯂꯦꯀꯥꯏ ꯑꯩꯁꯦ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯁꯨꯝ ꯍꯥꯎꯁ ꯋꯥꯏꯐ ꯑꯣꯏꯅ ꯑꯗꯨꯝ ꯂꯩꯖꯔꯤ ꯑꯗꯨꯒ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯑꯣꯏꯅ ꯈꯔꯁꯨ ꯁꯨꯝ ꯇꯧꯖꯔꯤ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯃꯌꯥꯝꯒꯤꯗꯃꯛꯇ
11: ꯍꯣꯏ ꯑꯗꯨꯒ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯤꯔꯤꯕꯁꯦ ꯃꯁꯤ ꯀꯅꯥꯒꯤ ꯃꯈꯥꯗ ꯌꯥꯎꯕꯤꯕꯅꯣ ꯀꯔꯝꯕ ꯃꯈꯜꯒꯤ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ
10: ꯑꯩꯁꯦ ꯑꯦꯝ ꯑꯦꯁ ꯑꯥꯔ ꯑꯦꯝ ꯍꯥꯎꯔꯪ ꯁꯕꯟ ꯁꯤ ꯗꯤ ꯕ꯭ꯂꯣꯛꯀꯤ ꯃꯈꯥꯗ ꯌꯥꯎꯖꯕꯅꯤ ꯑꯗꯨꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞꯁꯦ ꯏꯝꯐꯥꯜ ꯋꯦꯁꯇ ꯊꯧꯕꯥꯡꯁꯤ ꯁꯦꯜꯐ ꯍꯥꯏꯅ ꯀꯧꯋꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯒꯤ ꯃꯈꯥꯗ ꯑꯦꯝ ꯁꯤ ꯑꯣꯏꯅ ꯂꯩꯖꯕꯅꯤ ꯑꯗꯨꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯕꯦꯂꯠꯀꯤ ꯃꯃꯤꯡꯅ ꯄꯨꯁꯤꯒꯤ ꯑꯅꯧꯕ ꯃꯉꯥꯜ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯑꯦꯁ ꯑꯥꯏ ꯖꯤꯒꯤ ꯃꯃꯤꯡꯅ ꯁꯤꯟꯊꯥ ꯍꯥꯏꯅ ꯀꯧꯖꯩ
11: ꯑꯗꯣ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯤꯔꯛꯄꯁꯦ ꯀꯌꯥꯝ ꯀꯨꯏꯕꯤꯔꯕꯒꯦ
10: ꯆꯍꯤ ꯃꯔꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯁꯨꯔꯦ 2022ꯗꯒꯤ ꯌꯥꯎꯔꯛ
11: ꯑꯗꯣ ꯆꯍꯤ ꯃꯔꯤꯃꯨꯛ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞ ꯌꯥꯎꯕꯤꯔꯛꯄꯁꯤꯗ ꯏꯁꯥꯅ ꯁꯦꯜꯐ ꯒ꯭ꯔꯨꯞꯀꯤ ꯃꯦꯝꯕꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯀꯌꯥꯃꯨꯛ ꯌꯥꯝꯅ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕ ꯀꯥꯟꯅꯕ ꯐꯪꯕꯤꯕꯒꯦ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
10: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯁ ꯑꯥꯏ ꯖꯤ ꯌꯥꯎꯕꯁꯦ ꯌꯥꯎꯗ꯭ꯔꯤꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯅꯗꯤꯅꯦ ꯈꯪꯉꯔꯣꯏ ꯑꯌꯥꯎꯕ ꯃꯤꯁꯤꯡꯅꯗꯤ ꯑꯌꯥꯝꯕ ꯈꯪꯒꯅꯤ ꯕꯦꯡꯛꯇꯒꯤ ꯂꯣꯟ ꯂꯧꯕꯒꯤ ꯉꯥꯛ ꯅꯠꯇꯅꯅꯦ ꯏꯁꯥ ꯏꯁꯥꯁꯤꯅ ꯃꯌꯥꯝꯗꯒꯤ ꯊꯣꯛꯂꯛꯑꯒ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯃꯤꯔꯛ ꯇꯤꯜꯂꯒ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯌꯥꯎꯕ ꯏꯁꯥꯒꯤ ꯅꯣꯂꯦꯖ ꯇꯥꯟꯕ ꯌꯨꯝꯗ ꯁꯨꯝ ꯂꯩꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ সেলেগো বেঙ্গলোন পিরে সেলেগোপাই আতপ বিআরএ পিরে আতপ আতপ বেঙ্গলোন পিরে ট্রেনিং যে মশরুম ট্রেনিং আগে মেকআপ কি ফিসা লসা কি লংম সুসংব আয়াম সেলেগ্রোম ফ্রি ট্রেনিং তোবা কানবি না সঙ্গে থাকি ডিপার্টমেন্ট লি পেসা তঙ্গি চিদান সুমায় সেলেগোপাবসে চদবকো আদিনা সুমা তাবিরু আই মানে হাইজি
11: আদি গ্রুপ কি তিনগ্রি সেলেগ্রুপ আনিসে মেম্বার পুন মানমিন চপ মান হোটমিন কমাই
12: ইসানা সেলেব্রুপি মেম্বার আমা ওইনা লাইবিরাকপসিদা ইসাদা কায়ামুক ইয়ামনা কানাবা ফংবিরাবগে কানাই হানা লোবিব্রা নাত্রাগানা আইকুইগি গ্রুপ সিবু লুচিংগিবা মখুইগি লিডার হাইজাবাতারে মই খক্তনা দুমক ফংব্রা কমাইতা ওইসিমা ইসানা ইয়াউনিং না ইয়াউগিবনে আদু হাউজে হাউজে ফাউবাদা সেলেব্রুপি মেম্বার আমা ওইনা লাইবিরাকপসিদা ইসাদা কায়ামুক ইয়ামনা কানাবা ফংবিরাবগে কানাই হানা লোবিব্রা কানাই হানা লোই ট্রেনিং পিরে লাইদি পেছানু সাদু খুইদা কানা হলে খুইনা জোমু আদু দুন

মাথাংদা তাবিরাসি পুষ্পারানী কি নাইথুম খঞ্জেলদা ডাকফম ফিল্ম দি ইসাই সৈরেংবা বিমল ফিবৌ আমাদি সৈরাংবা আফাও

মৈরংথিম বিশেষর খোব মেন্ডোলিন তাহিবগল খোঞ্জেল খোথং লানোকজবাগিদি আদম থাকি আকাশবাণী ইম্ফালগি সঙ্গাই চ্যানেলদিনী।

0: বিগনি অর্থোপেডিক সার্জারি অবস্টেটিক্স এন্ড গাইনোকোলজি রেসপিরেটরি এন্ড চেস মেডিসিন আমাসুং পেডিয়াট্রিক্স কি স্পেশালিস্ট ডক্টর সিংগ কনসাল্ট তোবগি খুদংচাবসু লাইগনি ফুলি ইকুইপ লাইরাবা আইসিইউ এন্ডোস্কোপি এন্ড ব্রঙ্কোস্কোপি অপারেটিং মাইক্রোস্কোপ কিউসা সি আম গি মতেংনা লাইংবগি খুদংচাব ফংবিগনি হেনা আকুপ মরোলগিদমক লিটল ক্লিনিক নত্রগা মোবাইল নম্বর 8787363755 কা তানবিউ
1: তোমান তোমান্ব মখল মথিলি থরমসিং আদমনা চ্যানেল আসি তাবিরি হোক মুফম পুজরকি এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খুঁতাং খানবির ফমসেমসেই খুদলদ গুড ইভিনিং মণিপুর থরম আসিদমক থামজরিব মোবাইল নম্বর 9863102016
2: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agnivir Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
1: নাকি গুড ইভিনিং মণিপুর থরমসেবরকান্ড লাইব আহান্ব মেসেজ আমি থাকব মেসেজ আছে কৈরাও ওয়াংখেম মনিং লাইকাইদি লুয়ংথেম তোমব নিঙ্গল পুষ্পা থৈবি পূর্ণিমা হুইকপি থংগ্রাম লিংজেল মৈরাবা কৈসামপাত শিশিপুর পার্কিং মনাকি কাংজম দেবেশ্বর রেডিও তাবিব মামগা পুনে তামিজগে হাই খাই খনবিরকলিবা ইসাইনা নিঙ্গোমবম রূপচন্দ্রগি খোঞ্জেলদা রাজেন্দ্র অক্রমনা সৈরিংবা মতম ইসাইনি খুদল তামজরি